MBBS 24 ঘন্টা ডাক্তার অমোঘ উপাধ্যায় MBBS 24 ঘন্টা ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তা মঙ্গলবার বিহিবার শনিবার দিবস 3:30 বজে ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান 8 বজে দেখি 10 বজে সম্ম ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিবস 2 বজে দেখি 5 বজে সম্ম সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা 10 গ্র্যাড চোক মোরং মোবাইল নম্বর 98520 48 247 ফোন নম্বর 021548786